খাতির প্রেমীরা পান্ডে গীত হর খাতির বিশ্বানি যেমন শবনীজ হ্যাঁ গীত নাম আর হ্যাঁ গীত চালাবস নেহা খাতির বহুত প্যার কে সাথ সুমন জি হমনি কে সাথ দেওয়া থবন আর যেটা কই বিনা ভোলা ভি হমনি কে দেখা থবন টিকটক পেজ পর তাই গীত থোর নাম কেসে বেরোনা যেটা কই রেডিও মনোরঞ্জন রেডিও মশ সুনাতা হ্যাঁ গীত তোলো খাতির ভি

0: নেবে নিয়ে সব কাটি সীতাপাল উৎসব
1: আরে
0: আর আমার ভাই আমার নেবে বাবিস নিতিন
1: ওকে
0: আর আমার সব কামার লোক খাতির আর তোহর খাতির আর ভাবি খাতির
1: ওকে
0: আমার নেবে নিয়ে সব খাতির
1: বহুত ধন্যবাদ রাধাজি হ্যাঁ চলা দেব সারি বাই
0: আতি জন গিজবা বলি হ্যাঁ
1: হ্যাঁ খোজাব স্যার খোজাব স্যার হ্যাঁ রে আবি ও কিছু গে চলে গিতা পর সব কই নাচে যে হম যে সামনে কি জব গই স্যার ও ফেতুয়া মে ব্লু বে সি সাইড মে এমবিসি কে টিম সঙ্গে সব হমনি কি শ্রোতা লোক আর হমনি কি জয়েন করে সব কই খুব নাচতি স্যার তবে ও গিতা পর নাচে স্যার গাও স্যার তুমি হমনি কি সঙ্গে সঙ্গে ইয়া আলে ওয়ান টু থ্রি ফোর Let's start. संग संग चला गाय के सरमैया नहीं